শ্রোতাও অভি, আপনি রেডিও নাটক শোনা আখেরি চিঠি। ইস নাটককে লেখক থে ডক্টর বিশাল ছাবড়া, প্রতিভাগী কলাকার থে নবীন সিসোদিয়া, রশ্মি ছাবড়া, সুমন শেখাওয়ত, গুলশন মেঘানি, রজনী মোদি, অক্ষত চাওলা, দেবেন্দ্র রোকড়া, দেব মেঘানি ওর মোহনলাল। यह आकाशवाणी का कॉटन सिटी चैनल सूरतगढ़ है। लीजिए सुनिए फिल्म संगीत। पहले सुने हकीकत फिल्म का ये देशभक्ति गीत।